0: quap quap quap quap quap quap quap quap quap quap quap quap.
1: What up, York College? It's Guru Chris, and you listen to YCRadio.org, the voice of today's generation.
2: 诈骗警报，切勿分享您的 CUNY 登录密码或 MFA 信息。请牢记以下几点，切勿与任何人分享您的密码或 MFA 验证信息。校区和 CUNY 信息技术部门 IT 绝不会向您索要这些信息。如果不是您本人发起的登录请求，请不要响应任何 MFA 验证提示。请勿点击可疑或意外收到的短信和电子邮件中的链接，也不要打开其中的附件。如果您认为自己可能已经泄露了密码或 MFA 验证信息，点击了可疑链接或误打开了可疑附件，请立即联系您所在校区的技术支持服务台寻求帮助。这是一则 CUNY 诈骗警报公告。 SAASE on the nuts ALE count for CUNY.
3: Interested in radio broadcasting?Volunteer to be a staff member and learn what goes on behind the scenes at your college radio station. Moreover, bring your ideas and passion, joining a team of your peers in the capacity of on-air announcer, programming, marketing, news, sports and entertainment, visual arts and web design, and of course, music. Whether you are seeking to be an engineer, producer, or one day have a promising career in the media communications industry,Volunteering as a staff member at YC Radio is a great way to gain real work experience to your resume. For more information, call 718-262-5293 or visit YC Radio Station, room 1G06G. Again, for more information, call 718-262-5293 or visit YC Radio Station, room 1G06G.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা।হ্যাঁ আপনি যা শুনছেন তা ঠিক ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড জ্যামাইকা নিউ ইয়র্ক রুম নাম্বার 1G05 এ অবস্থিত
5: You're listening to YCRadio.org, the voice of today's generation.

0: This is YCRadio.org, the voice of today's generation.
1: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303.